আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাস তরিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরিবুমা উম্মতং ইখলাস তরিকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন নাবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরিকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইং আল্লাহ ওয়াহী করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান কুরাওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবা মে হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুং করে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হে আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

ইতাগে দশম কোরতং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গেত আল্লাহ এউরেন নটকা তৈয়ার কুরব্বা ফাবে আদি স্বর্গেতাউগা এউরেন আবদ দেমিতবেনে বিগতুয়ে বড়ুয়েগেমবা নসিব লিমকি এইয়ে।

0: আদি এহেম বায়কো এউরেঙ্গে কুত্তকং ইতিরাফুয়ে এউরেং হেউ আমালকাই নুবা এহেং কামকা এককুফাবে আল্লাহ এউরেঙ্গে মচ্চ তাওবা লেভুং গাভেগেমবে হামকাশরুম আল্লাহি গিনা গিনেম ফাফ ফুসবা রহিম ওয়ান্ত রাসকালাঙ্গে
1: খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান।

দুয়াহাকুয়েস কালেগ ফান এমিসকিতগা নামা দা কয়েম নুহুন নওয়াশে হামাকাশওয়ারুম ফুরতমা দুয়াহুসরেন থাকওয়াগ মচ্চা বিঙ্গা এড়ুবে মিসকিতেগা এ বাহি কোবা মিসকিতুগা খালে ফান কয়েম হুন্ন মা হাক্কু কম্বড়ে তহিরে গতমা লোভ খুরা মিহুন তকে এ মিসকিতুগা আবে তহিরে গন্ন মিহুন দেখে অল্লোহ লোভ উডিগেন বেতে

ফাহে হে ওখম বড়ি আল্লাহ তকুয়ায় এ কলাগে রুহি বড়ি গতুন লিবুমগে মচ্চ এ মি হেগে বিনাগে বিঙ্গা এড়ি মি হা হে নুয়ত ভেটিগেন্দা গুন্ডোলি এগ্গে তুমফে মতিগা এ বহি নিফাকুকম মতিগা এ মি হেগে বিনাগে বিঙ্গা আলা এ বিনায়া একু নরকাগে আলিফাঙ্গন ভেটুন মি হা হে আনিয়া বেরি বয়ক আল্লাহ তেদমগে নুদকাবানে থে।

0: ওরা গেনা মালুমাত লিবে যে মহাফির স্কুল আবে হ্যাঁ গতম
1: মহাফির স্কুল গেনাং মিকিও নিদেহাস দেবনা হারম ফেশি গেন্দ
0: এগে কোরিং মিসকুল গেনা মাকে মহাফুশি মাদ্রাসা
1: মাইস দোস ফশানি কেনা
0: ফাদিসনা মাদ হেলা নং মিসকেত গোস নামাত কোহ নং হাই জহন্তে গায় তা গুরুন কেবা দিননি নং হাই জহম গ্যা গোস স্কুল তৈয়ার ওয়ানি নং স্কুল দানি স্পেশাল কেনা স্কুল দোস ফশানি
1: মতি গত ফাতিসনা মাদ কোল্লাগিন আস গুরুন কেবা দিন দেফ স্কুল দা তৈয়ার অফ দেন স্কুল আননি
0: সাহনু বেত স্কুল দা দানিকা
1: সাবয় গেন আন দানি
0: আ কোমা কুচে সওয়ানা সাবেগ স্কুল দা
1: দোস ফশায়র হিবরুগি বাস্তাস বরম মহিম দ
0: আহম আমি প্রোগ্রাম ফশামস হিবরুগে ভাই কিনাওয়ানে
1: বর রঙ্গলওয়ানে
2: ইনে তো মিস্তিয়া কো দেন আমি বদল কল্লি দিরুলুমগে বরম মহিম আসাস তাকে গেওয়াহক দক্কালুম এই তিয়কুদেনগে কিয়েবুমা আদি এগে সাবুম তিয়কুদেনগে নফসানি দুলহেও কাম কুরা আসরুগে ওয়াহক ইলম হোদুমকি হামাইকানি ফয়ত্তকে কিয়ালা ইমতিহানক মার্কস হোদুমেন্নো ইলমকি আসিকুন্ডিয়া লিবে আলিকামে দুনিয়া দেনেগতমশা দিরিউলুমগা দিমাওয়া গঞ্জেহুনতকা কুরিমতলান দসওয়ানি কিয়াওয়াগে নামাবেস মি কামিয়াবিয়া হামে ওয়াসিল ভেবেনি তিয়কুদেনগে হিতাই সিকুন্ডি হামাজহিগে নফসানি গতুন দুলহেওবেগে তিয়কুদেন মেয়েদু মি কিয়াওয়ানি মাম্বফ্যাং উফা কদ্দে কান্নো নোয়াত টিচারুঙ্গে কুরিমতিগা মোলুওয়াকাবেস নো মি কিয়েউমকি হামাইকানি তিয়কুদেনগে আমিল্লা নফসাট্টাকা কুরাকামে তিয়কুদেনগে আমিল্লা হুয়াফেনতা হাকীকতকা হেদুমা মাম্বফ্যান্না মুদাররিসুন্নাকি হামাইকানি এহিতেরি বিমা এহেম মিহকট্টাকা কিয়াওয়াকামগে ইহসাস দুকোল্লা মি তিমাগে আমিল্লা দিরিউলুং কামিয়াব কুরুমাট্টাকা কুরাকামে কেউমুগে তেরেন বাইফারু স্ট্রেস বুমা ফিত্তুন্ত কুরিমতুমকি দিমাবে দানি কামে এই মাসালেন্নো মুহিম্মি একাঙ্কাম বালাগণে হাল্লু কুরন দাসকুরুম ফিলাওয়ালতাকা ওয়াগুতুতে ফাদেন সিকুন্ডি হামাজেসুমশা হাসিগণ্ড বেণুমা আরাম হোদুমা ওয়াগুতু দেয়েমওয়ানে মা বুডা হাসওয়ানামা এহিতেরিকাম হোদাম ফাসনু জেহে হিভ্বরায়কু কুরিয়দ্দে কামিয়াবি ওতি তিয়কুদিনগে এফোরা ফাশুগা মিসকি দোয়াকি তিয় হুরিহা কুদিন্নকি নফসানি গতুন্না জিসমানি গতুন দুড়হেও আদি ইলমি গতুন আমিল নফসশা গাউম ফায়দাহুরি বেণুন্তেরি দারিন্তকে কামগা লেব্ব আমিন
0: এই মিসকুলগে কাউন্সিলা শিওনা মিস
1: ওয়ারা মুহিম ওয়াহকতকে দো শিওনা মিসে হাদা কো দেবি
0: আহরুমে জেহেন ওয়ারা বেন্টালি ফিটুয়া
1: এরো নরাঙ্গলা কিয়েবেনি হেনো মাইস কঙ্কমেত করেনি মি হিং হম জসাল গেম কুলেনি দো আনকা
0: দগে নো তে বনে রাঙ্গলা তে বনে গেম কুলে গিন্ডনে দেন কক্কু মেন্নাই কি মাজা কোলা দেন ফ্যামিলি আকে হাবির গড় হিঙ্গা দন দানে
1: মা গিনা স্ক্রিন টাইম হেদ নুকুর চেনকা
0: বর মসকে কোরান এশল লেভে সরকা স্ক্রিন টাইম হেদ নুকুরন তা
1: হু দেন কম মসরক বালাল একম বাকি বাগুতে বেসে কম কে ওন্না
0: আ তি এম রাঙ্গল গয় হ্যাং স্কুল থেকে কে গোতা মিস স্কুল গস ফর ফর হিভর গতা হুনার ভেরি কুদিন তি বেদো
1: আ হিঙ্গা বেগি তরে হুনার ভেরি কুজি কা বদল কল
3: আলকর নামকি ফাতিমাত আশন আহমদ আলকর ওলেনে মাফ্র স্কুল কড আশাক্কা মে আর আলকর মে বদল কল মাফ্র স্কুল কে ওয়ার হুনার ভে তরে ওয়ারকা এই মিস স্কুল কে আয়েশাত হাইরা বিন সামুনা খায়রা ওরা পড়া মরহাবাঙ্গে চকরিয়া খায়রা কে আদাবে কো তোমরা ফাকলবে কোচে খায়রা কেয়া দে বা খায়রা পায়রে আত ইতর হরকাইতা
4: খায়রা পাবরে মানে গোরা মুবারাত তোগা মাদা মুবারাত তোগা রাওয়াল লেং বান্দি মুবারাত তোগা দে লাভকিয়া একি হরকাইত তোগা আদি মি কুলিবারু কুলে হরকাইত তোগা স্পাইরবা
3: কোন কুলিবারে খায়রা কুলানি
4: খায়রা কুলানি হ্যান্ডবল নুয়াত ফুটসাল মুবারাত
3: কেনাস আদাবে কন্তত্বকে তেরা বদবনি
4: ডেসুলে আলগান্ড মি রাওয়ার কিয়া মাদা কিয়া কান্তত কুরাতে আসল
3: কাক এমে বড় আমি কঙ্কম এহে তেরবনি
4: এমে বড় এহে তেরবনি আলগান্ডকে লবিবা মাম্মায় আই বাবা আদি আলগান্ডকে লবয়তি মুদাররেস কুরেমিস কে ফারাতুম ওয়ারা বড় এহিবে
3: মিহাদানা কো মুবারাতক এমে রিচ মাদা কিয়ালবনি
4: এমে রিচ মাদা কিয়ালবনি এমে ফাহুং আই মাদা মুবারাতকা এম মাদা মুবারাতকা আরগন কি এ মোহাম্মদুল আমিন এ মাদা মুবারাত আরগন লেবং কি স্টেজং এম মোল ফাকা আদি মুল মুবারাত এম মোল ফাকা
3: কোড তাং কোড কি আদে এম এন হে মাদাই

0: ফিকতা মাধার ইচ্ছা কিয়ং খাইরা করনি কম কামে
1: গেনাং আডু আহানি দেং এ রাগা কিয়ানি
0: রাবরা আলেমা বান্দি কেমস খাইরা ওরা মলো আশন মরা মে খাইরা ওরা রাবর কি আডু হা হে কিয়ালাম মেনু গাস

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এবিনাগে এব্যাং আনে বায়া বারা গাদাকান দে ফাদান
1: මේ දිවෙහි රාජ්‍ය ගඩු දිවෙහි රාජ්‍ය ගඩු තින් ගඩේ නුව මිනිටු ගමිගෙන සෙනෙ මෙදගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගෙදවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে, আলা ওয়া ইন্নি উতিতুল কুরআনা ওয়া মিসলুহু মা মানে দন্নাশিব আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইক হাম ইফাদা এহেন ইচ্চবস দেবি এবহি একলে গফানুগে সুন্নতে
1: মেয়ে দিবে রাজ্যে গাড়ু হাগাড়ি সুমনেটু গমগেনেস্তানি মিরেগে মাখুর বিনা মা দগতকে ভাঙ্গিয়া ভাঙ্গি দোয়া।